0: son territorio da le sia in la da parte
1: আমি প্রত্যেকে নতুন ব্যবসায়ী আরেক সেই করে গেছে।

0: স্বাগত জানাই তোমার। আজও আমরা বৈদিক মনের কাছে বন্ধুদের উদ্ধার যেটা আমার সমসাময়িক বিষয় আপনার কাছে এই কার্যক্রম রেডিও
1: সুনি ভাষিক বাতচিত 3:30 বাজে।

0: ক্ষেত্রে রাজ্যপাল কার্যালয়ের শাসন সচিব ক্রীড়া সংস্কৃতি ও আন্তর্জাতিক বিষয়াদি ক্লাসে বিষয় চলবে।
1: আমার পাঁচ জন ভর্তি হয়েছে, সরকার কত চলে থাকা আছে জান।